0: আমলত কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আলকান তহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমগে গতুং জুমার সূরতগে 11 আয়াতগা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমা কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরতগে সাদবান আয়াতগা ওয়াহি করাওয়ি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিফ একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেঙ্গ আলকান কুরানি হামাই খানি মাইং আল্লাহ হাশিফ আদি সুমার সূরত কা মাইং আল্লাহ ওয়াহি কুরা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গ কিবায় দিন খালাস কুরা ওয়া একলাঙ্গে কিবায় আলকান কুরা ওয়াশিফ ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদকাতকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গাহেদমং অঙ্গওয়া আল বাইনা সূরতকে ফসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুন আমরনুয়ে কিয়ামত দওহুন আল্লাহ পদ্দল কুরঙ্গে তে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহবন আয়াতগা ওয়াহি কুরওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়াবামি হুন কুরে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতাকা শারীক নুকুরা হুশ কামে
1: কোমে উমুরাকা
2: কোমে ফান্তিয়াকা
1: কোমে গিনতিয়াকা দিবেহি রাজ্যেগে আডু ইংহা সতরসেগ সালিস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ
2: আড্ডি হানুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
3: আগুন মেঙ্গে প্রোগ্রাম তং হামজিফাওয়া গতুং দেং ইবিবাডানওয়ানি কিরিত কুরআন কিয়েবুং মিয়াদ ইবিবাডানওয়ানি সূরাতুত তাওবাগে সালিস দেওয়ান আয়াতুম ফাশাগিন এ সূরাতুগে হাইদ্ধিয়াওয়ান আয়াতুগে নিয়েলা

0: হুরি আজায় বেগ্গে বড় খামায় থিমান্না মুস্কুড়িয়া গো খামগাওয়া ইরুয়েস থিমাম বিহানে হিয়ে আদি থিমাঙ্গে ফিরে খালুম মিহুন নেবি মুস্কুড়ি ফুড়ুয়ে ফয়ে হামা খাসবারুম মি আজায় বেগেম বা খামখে
1: قالوا أتعجبين من أمر الله

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা মানে এম মুমিনাকু আনে মুমিনাকং এহি তেরিবে ওয়াগে উরিবু মুগা বিনা ইফাদে এই এ বিনাগ এব্যাং আনেব্বায়া বারা গাদাকান দে ফাদান
1: মি দিবেহরাজ্যে গাডু এগার গাড়ি ফানসাস আমিনেট কা দেমি কেনেস্তেনি মিয়াদুগে মেন্দুর নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আরুকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরতকে এগারোন আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলুকং কুরমাশে হাম এ সূরতকে সাদবন আয়াতগা ওয়াহি করেবি কুল ইল্লাহু আ'বুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে ইখলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেঙ্গ আলুকং কুরানি হাম ইখনি মাইং আল্লাহ শে আদি সুমার সূরতকা মাইং আল্লাহ ওয়াহি করাওয়া ফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بيا دين خلاص كوروا اكلاغ كي بيا الكن كوروا شف انسانا كي بها عمل ادي مودلون كوروا صدقه تكي الله خالص كمايكو كورا كنتكم غاهد من انغوا البينا سوره كي فسفن ايتغا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مگون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکن خلاص کرا حالو الله گه كيبايان الکن کرمشا نماز قائم کرمشا زکاۃ دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرن تے میھا ইখলাস তিরকমায়কো হেও আমল কুরমাং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতেক দিহওয়ান আয়াতুকা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বামি হুকরে কোমে মিহকু নামাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমি হুননা হুশ কামে আদি আল্লাহ আলুকং কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামেভ

এউরিং এতা উলিফা নুয়া কাহলে দন্নাশ হামকশ্বরু সমুদু বাগা মিহু এউরিংগে বেরি রসখলাঙ্গে কাফির উয়ে দন্নাশ সমুদু বাগা মিহুন্না হলাকায় গেলুম হুটে।

একমনা বিদালুই এ হুরি আজায় বেগ্গে বড় খামায় থিমন্না মুস্কুড়িয়া গো খামগাওয়া ইরুয়েস থিমম বিহানে হিয়ে আদি থিমঙ্গে ফিরি খালুম মিহুন্নেবি মুস্কুড়ি ফুড়ুয়ে ফয়ে হামা খাশ্বরুম মি আজায় বেগেম বা খামখে।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআফ হবে আলা ওয়া ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিছলুহু মা মানে দন্নাশিব আদি হামাকাশওয়ারুম তিমান রাসূলা ইবনি কুরআন দেবি ফাইব আদি ইয়াইকু হাম ইফাদা এহেন ইচ্চবস দেবি এবহি একালে গফানুগে সুন্নতে
1: මේ දෙවෙහි රාජ්‍ය ගඩු දෙවෙහි රාජ්‍ය ගඩුන් තින්ගඩේ නුව මිනිටු ගමිගෙනස් තෙනි මෙදගේ අසුරු නමාද වගුතුගේ බංගියා බංගේ දවා
2: අල්ලාහ් අක්බර් අල්ලාහ්

0: ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলতকুম একলাঙ্গে ফুরিহমগুতুগা আলুবেতিউমটাকা তাবাউমা রুহিওডিগিন খান্ডা আলুয়াফাওয়া মাতিওরি মানহাজু দীনুগে হুকুমতাকা দাউলেন হিংগুমগে নিজাম এ শরিয়াতুগা ফুরিহমে লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকমা জাহালাতুগে আদিরকমগে তেরিয়া ইনসানিয়াতু গরকুফা ওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালে গুনি ইনসানিয়ত বেনুয়া আদি এমে ফায়দা হুরি হুরিহা কমকাগেন এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায়ে শামিলওয়া গুতুগে মতিন বাওয়ালে বিফাওয়া শরিয়াতে ইসলাম দিন বাওয়ালে বুনু ইরু ইনসানিয়তুগে হালত অতি কম ফদেকতো ইসনালেন জেহে দরিন ম্যাম ফদ মিহুন্না খায়বেন কুরে নিকমেতিম ওয়ানি আনিয়া বিরিঙ্গে ছাবু কুতকুগে দরুগা হগকী কং এচ্চিকন দন্ননি মদবাই আদুলু ইনসাফেন্নে লে হরুমা মিহুঙ্গে মুদাতা নুহগুং কেউমা খিয়ানেন অতি ইন্তিহায় ফিতরিফা আংহেন দরিং দিরিতিব্বা ওয়ল্লা আংহেনুঙ্গে হগুতককি ওয়িং এচ্চেন্নু বঙ্গুরায়কি এবা মিহুঙ্গে এমমে গ্যাং একুয়েরিয়া জিনে কুরমা ফাহিশ কন্তত্তকুং মুজতামাতং অতি গুগুমালাফা দীলতিকমা ওয়াদ ওয়ফাতেরুমা গেফুলং অন্ন মিহুন্ন ফেন্দিনুমা মিফদ মদু রীতি আদতকে মেনুইনাই মাভিগিমওয়া কাবাগা এতা সতেক বুদু বেহেট্টিফাহুরি দুনিয়া অতি ইসলাহি ইংগিলাবক বেনু ওয়েফা তেদুয়েরি মুসলিহক এদি এদি শাইরুন্না হাকিমুন্না রাহিবুঙ্গে দুলুং নবীয়েগে খবরত অন্নমুন দিয়া ইন্তিজার তক করে উনু মাগিনা দুয়স্তকে নুয়নিস কুরাইশ ওয়ংহাগে সাহিবা মাই মুহাম্মদ গে ফানু নবী কামাগেন ফুনু ওয়াফি ইসলাম দিন ইলান করেবি আলগন মিংগে মান নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাম মাতিবেরিন দায়কুম দে দুনিয়েগে ফালাহা কামিয়াবু এদেনামা কেলেই ফানু গেনস্তেবি শরিয়াত তাবাউমা গোওয়ালেবি ইসলামী শরিয়া বাওয়ালেবুনি ইনসানাগে দুনিয়াবী হায়া বাজ্জবেরি কুরমশা উখরাবী হায়াতুগে ফালাহা মগুদাক্কা নূরেগে গুতগাওয়িসমে আদি এ মাতিবেরি শরিয়াতকি ওয়াকি জামাআতক নুয়াত ওয়াকি কওমক নুয়াত ওয়াকি জিনসক বাওয়ালেবুনু শরিয়াতেন্নু এই এমমেহা ইনসানুনশা জিন্নি নাবস শরিয়াতে মাবিকিমওয়া হিদায়াতুগে নূরে আলিগাদা দম্মরে মাইং আল্লাহ ওয়াহী কুরওয়াফাওয়া বাসফুলেকে মানাগাওয়ে এ মিস্তাকুন্নে তিয়াবামি হুঙ্গে বেরি রাসকালাঙ্গ হাদরাতুং তিয়াবামি হুঙ্গে গাতা ওয়াদাকা হিতাকুগাওয়া বলিতাকা শিফায়কা মুমিন তাকুন্না তেদুমগাকা রহমতে আতুইজ্জিকাং কারাবরে
1: কোম্মে উমুরাকা
2: কোম্মে ফান্তিয়াকা
1: কোম্মে গিন্তিয়াকা দিবেহি রাজ্যেগে আডু এংহা সতরসেগে সালিস নুয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ
2: আড্ডি হানুয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড গাডি মেন্দুর ফাহু তিঙ্গাডি 30 মিনিট মি দিবেহি রাজ্যেগে আডু

0: নিউড়েমং ওকে মন্দা সফা থাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি বার থাকে
0: ইনসাফকে তারা দমি উম্মেদ বদল করলে শখসিয়ত
1: রেগনুগে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্ত কুডকাকু জেসফি কোন্লিডারেত
1: এই হামহিকনি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলে হাকিকে হাতিসাতকে
1: এ হাতিসাতকা এ বাহক তবনি নীলকোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামিয়া ফিতুরিফা পুরিপোশি কমমে হোম দুহেকে হেন্দনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এঙ্গা সতরস্তেক 49 কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টস এফএম ব্যান্ড
1: দিবিরাচ্চি কেয়াডু

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআফ হবে, লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহ ইন্নামাত তাআতু ফিল মারুফ, মানে আল্লাহ উরে দেবে এভেস কামেগা মিহাকা কিয়া মামবুমে নুবে হামাকাশওয়ারুং কিয়া মামবুমবানি হিও কাঙ্কামুগে।
1: මේ දිවේ රාජ්‍ය කඩු දෙම්මි කෙනස්තෙනි මක්රි වෙන මාදුකේ බංගියා බංගිතුවා
2: අල්ලාහු අක්බර් අල්ලාහ්

0: মিম্বর।
1: বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দুই রাজ্য আড়গে মে হন্দেনা বার বাজ জরি ওয়াত কলগে দম ইসলাম মেরুং আ প্রোগ্রাম কা আহমদ কল দি আলমন আলমন মে মোহাম্মদ রমিস ইসলাম মেরুং মে প্রোগ্রাম কে ইসলামিক কান্দ তাকা আওগাফ আবে হুজারায়া দুই রাজ্য আড়গো গড়ি ইংলিশ তে প্রোগ্রাম ইসলাম মেরুং মে সিলসিলা কাল মে ইংলিশ তে মে গেন্দানি হুকুর নামাজ খুতবা শরহা মে হফতে প্রোগ্রাম গ হলমে বায়ালনে একাস রবিউল আখির সাস্তে সাল সশে দেন অক্টোবর দিহা সাব্বিস হুকুর হুকুর দো মসজিদ সুলতান মোহাম্মদ তাকর ফানুল আজম গ করেউন হুকুর নামাজ খুতবা শরহা মে হফতে খুতবা মাউনো কি গিনা গিনা আল্লাহ হানম করুন।
2: إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له،

අද මිගඩි ගල්ගමෙන් කුරේ මිගෙන්දනි මිවාහකෙස් මිෂෝ මිරේ අල්ගමෙන් මිතිබි ආටිෆිෂල් බීච් සරහද්දු කමිසරහද්දු ගම වර බෑ බොමි හු වර ගින රේ මි පාහක කුරවෙනි මිරේ ගෂෝ ගල්ගමෙන් මි දක්කනි මලාමාත ප්‍රසාර කුරුම ක වාහක දෙන් මලාමාත ප්‍රසාර කුරුම ක ගල්ගමෙන් ගොත් කේ සම කොග්ගෙන් වාණි කමෙන් මලාමාත ප්‍රසාර කුරුම ක හම මි ইনসানু গে নফসানি দুলহে কমা চাইতিমা গুলুন তাক বড়তি নেদেবে আসরতা কে কুরা কামে নমেস মিফাদা কাঙ্কামা কুরমেত লায়র ফাহি বিষ্ণু মকুম বিষ্ণিমা একমা দুলহেল বার ফাসি হেবে গে দানে আ এগতুন হামা নফসানি গতুন বারুগদেবে আমিল্লা নফস গে ইজ্জতা আবুরু রাক্কা তেরি কুরমা লিবে বার বড় বারক বেসবে গে দান আর গমে উম্মিদ করনে হামা মিরে গে শোগাল সমা মিবাহ কে আবে হে গতুন মি মাউলুয়া গুলে গতুন আর গিনা বে পুন্না বাহ কা দাক্কালু মালামাত ফুরসারা কুরমত লায়র ফাহি বিষ্ণুমকু মি বিষ্ণুমা দেন আনিকা গে বস্তা কি তিবাগ আগু ওজন কুরা মিংগডে নোংকা এহেম মি হকু কুরা মালামাত কুনাত বুনা হাডি বাহকুন তিবাগে হাকিগি আগু কুডে নুয়ানে কামা মি ফাদাকান কামা মেদ বিষ্ণালি মাহামা ফাহি বিষ্ণুমকু বিষ্ণালি মা একমা দুরুয়াম বেস ফাসি হেবে গেন দান আলগুমেন মি ওয়াহক মিরে মি দাক্কানি মালামাত ফরসার কুরুম গে ওয়াহক দে আলগুমেন মিরে মিতি বি আর্টিফিশিয়াল বিচ সারহদ গামি সারহদ গবর হিগ্যাম সারহদ দে গামি তে বি হামা একলা রাড় জহালা একে কি মি মিজিকি আড়ু এ রাড় জহালা আড়ু আলগনে হিবনা হামা ইভেনে হে বড় গাতু মি হারস এবা বড় পড়তি বি রাড় তা এবা নাগা আহেমেম দেন মিতা হুননের মি কুরিমে সামা বনেলি হেন হেব ফেনে হুরিহা সারহদ দে সিঙ্গে মি হিসাব গে কা মি বুরিজা দেন আলং এ হে দিয়া পোটুগে বায়াবে সামা মিতা গতি বের বরে হি গ্যাম রীতি আল মি আলে তাবে সেব ফেনে বরা দেন উডুমাচ্চা বালালা এতং হুড় আন্দিলি নুয়ে ফেনে হা বড় কা উডুমাচ্চা কুং কাং কামে মি দেনেবে হাঁদে মি তারিয়েবেস ফেনে নে হিয়ে নুয়ে তাঙ্কলে বানরে গোতা ফাহ করেবে নিয়ে কাম কুদে ফান্তকা রুত্তকে ফান্তকা মি হরি হাসি সুরি হাম হুটি ফৌরি কাহল গোতকা বায়ন নুজে গোতকা বস ওয়া আজে রে নু মেরে কি এ কাম কই সামা মি ফেনন নি দেন কুড়ক বান কাহল গোতকা বারে নু হে দেন আলগ মিরে মি দক্কা ফাহ কে কি আলগ মেঙ্গে মুত্তমগা হাম ওয়ারা পোড আবে আলাই ফাওয়া ওয়াহকে মাসলেগে ওয়াহক মি দক্কানে দেমে ওয়াহকে কে আলগ মে হামা দুরহেলি ওয়াঞ্জে ওয়াহকে মালামাত ফরসার কুরমকে হামা একক অনিককং অন্না ইয়গিং কামা ইতো বারা দে মি গে তরুন হামা মি কুরমতি ওয়াহকে কি কাং কামুগে সাববুম মি হায় কুরমত ওয়াঞ্জে এহেন কাহালা নেদেবে কান্তত্তকা হামা মি কামা কি হামা আলগ মে এমমে বেস দুর ওয়াঞ্জে কামে গোতকা আলোন ফাহা কুরানে মালামাত ফরসার আগে সাবুং ইনসান গ আমিল্লান সঙ্গন ইতো বার হেবা কুড়বে গেন্দে পুরসানে মালামাত উনিক কোনেক কা রাক্কা তরিকান লিফাওয়া একুয়েরি মুজতামে বিনা কুরমাটাকা কমমে ফরদ কোস মাশাম মে হামা ফাশাম বি বিহাস বড়কা মে কামা দুর হেলিমা মাসিকে কুরা এরুন কানে গে মে কামু আলগ মে না রাক্কা তরিকামা আমাং কাল দিবেনি মি দুরু হেলে বেবেনি দেন মি শোগাল গমে হামা মি সারহাদুন একি বেফুনা ওয়াক দাকা লাগে মিরে শো কুরে গেন্দানে আদি হামা মি মাসে কি কুরানি বেফলকা ওয়াক দাকা লেবে তে হামা মি বেফলকা আল গমে না ওয়াক দাকা লেবেন দেন আদি হামা বারে হিগ্যাম রিতলা ওয়া আদিস জাহাদি বদল কোলানা

0: আমরা আপনার নিশ্চিন্তা আপনার নেই, আমরা ঠিক কম কমে কাকুতি
1: নাভাস মেকাটি কাকি করেন তি আই
0: মাগে সওয়াল জবাব দি কম ফিরি হেন মি
1: এই এই নাভাস কা বেহে কমেন নো
0: বেহে কমেন নো নে এহেন তা মা হিফা ফুর অ্যাপার্টমেন্ট এক মাশা নো বেহে মি হে কা নো সরেবে নে হামা মিহার মিতন নিকুমে
2: এ গায় গায় নো দাতে আহরে আমিল্লে কা নো মিতন বানি এহেন নো নে স্তিমা কি মি হে ফিরি এক কম সামরা সিড্রুক গি উলে মি হে
1: নওয়াজি কুরি নওয়াজ হা স্মার্ট মি হে নুনানি কামত্তা মিহার রেঙ্গি জেনো মি আয় আহরে মে মেউলে নি ভারা নওয়া মেরি কুরা
0: আমরা কি কেতি কিয়নি
1: কি নেবি
0: আন থিয়ঙ্গন হেওয়ানত
1: কি নেবি এবিস মাসালা নুনেনু
2: নওয়াজ ও কে দো মি হেকে ফিরি এক কম উড়ওয়া লাগে গুলু
0: তি কাকু খালে মিতো নুকুমে মি মাল আর দা কাতনে
1: আয়ন দন না মবিস্তানা
0: আমরা খালে তি হাদ বিয়ানু দা মিকে
1: খবরদার আহারে না দিমায় এচে বুনুমগে কোরিন নওয়াজ কি ফাস পায় বালাল বালা
0: আহারে কি নেবি
1: নুবন মে নুমি হেকে ফিরি একে আনে কামি হেকে ফিরি একা বেহুরে আহারে না গুলুং ফেদ্দি কিবে
0: বালা ফিরিহিনা কা হাতরাম বিং হুদদে
2: একমক মকর হাদা অলওয়ালা কা হুদদে নুয়ান
0: খালে হুদকন্ত কা মানা কন্ত ওয়াগ নুদক্কা মিরেস মিগডি গমা নানো মাসক কালে মিতি গন্না গন্ডে নেঙ্গুনিস
1: মা ওয়াতর ওয়াতর ওয়াহক দক্কানে কামেনে আহার বেনু মি আমি হারবেস আংহেনু না খালে এহেন আংহেনু না একি জাহা সাকারে ফালারু ওয়ালে বিদা
0: আমরা তিহাম আহারেন লোবিবা আমরা তা হ্যারাম বি জারে
2: আহারে মেমবে সারাম বি তিহা মাউসুম কো ফেন মিহা কো তিহা বড় মকর রে কবিমা
0: কিহা দের বড়ামে মারে খালে কা ওয়াকে নুদক্কামে খালে মিদে তে বর্ণা কা নুজে মি মাশা আমরা আদে মিও কামে এ নুনাস খালে কুং ইতুবার মুতি আমরা
1: এই নামাজ আবে কামে নু
0: একম কো আমরা এঙ্গে তা আরে মুলি দিরি উলুম বস্তুন দাফ
1: তি আহা না বেহে কামে নু মিরেবস মিগে নিকুমে গেন দিয়া মাগুমতি এক্স গার্লফ্রেন্ড আ সামাসা কুরম বেস মাগুমতি গ হুরি মেন নু
0: কি নে এঙ্গুনি
2: আহারে মেন আতো গয় বহুরি হেকি আসতো তদক কি আনন্তা আহারে মেন্তে মিহ রাভাগেন প্লেনে গি দশুন আমরা কালি আর টেহিবি
0: তেদেন আমরা মিহর মিহা মি কিয়েনি কিকে
1: এই হম তেদে আহার মেন তাঙ্কলে বড় ফাসাগ দতিকং কুরিমতি বেগেন একমুন আরাগন্নং কুরি কামে কালে কাল মিহক আহারিং এহ নুনম আঙ্গাম বেস পুনানে তা কালি আমাশা একেশে গমমনি কিহিনে
2: আমরা কাল কুজ্জক বাহক দক্কালে বনিম হিং আসমানং এরিয়ে
0: আমরা খালে তি হাদ
1: মুল খালে মিতনু নিকুননানি তা নুনি আহারে মিতনু দাম বিতা বনে বলা কিহিনে হাদম বি
0: মিবগত আহার মিদানি একমক মাদমা ইরসুম গুরি মিতা দুস্কুরা

রিশ্বতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করবি বড়তি ফাফত হোক তেরিয়ং ফাফাই কীর্তি রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশ্বতু দে মিহায়া দেগা হিফা মিহায়া লাআনাল্লাহ রিশ্বতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশ্বতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনুং কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি ওমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি ওমা আদাওয়াতেরি ওমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়াকু আনেব্বেয়াকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুমবানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সাতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলু গতুগা নুকাশে আদি তেবামি হুং দেনে তিবিগেমে ফাফে রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্নং নুদেশে রিশ্বতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতক কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশ্বতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশ্বতু দে মিহায়া রিশ্বত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে